শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 16 মে শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার চীনা প্রতিপক্ষ শি জিনপিং বেইজিংয়ে ট্রাম্পের সফরের শেষ দিন শুক্রবার একটি কর্মপর্যায়ের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেছেন। নেতারা মধ্য বেইজিংয়ের ঝংনানহাই চত্বরে মিলিত হন, যেখানে চীনা নেতাদের কার্যালয়গুলো অবস্থিত। মার্কিন কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবারের শীর্ষ বৈঠকে ট্রাম্প ও শি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে চীনে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বিস্তৃত প্রবেশাধিকার এবং যুক্তরাষ্ট্রে আরও চীনা বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে। চীন জানাচ্ছে বাণিজ্য আলোচনায় অগ্রগতি হয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শি 200টি বোয়িং জেট কেনার ব্যাপারে সম্মত হন। ট্রাম্প শি এর উদ্ধৃতি দিয়ে বলেন, তিনি হরমুজ প্রণালী উন্মুক্ত দেখতে চান এবং ইরানকে কোনো সামরিক সরঞ্জাম সরবরাহ করবেন না। ট্রাম্প এটিকে একটি বড় বিষয় বলে অভিহিত করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শি জিনপিং জোর দিয়ে বলেছেন যে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ান প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শি সতর্ক করে বলেন যে বিষয়টি যথাযথভাবে সামাল দেওয়া না হলে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব এমনকি সংঘর্ষও হতে পারে, যা পুরো সম্পর্ককে মারাত্মক বিপদের মুখে ফেলবে। তবে যুক্তরাষ্ট্রের ঘোষণায় তাইওয়ানের উল্লেখ ছিল না। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তাকায়চি সানায় টেলিফোন সংলাপের পদক্ষেপ নিচ্ছে এখন জাপান সরকার। জাপান সরকারের একটি সূত্র জানাচ্ছে, তাইওয়ানের মতো আঞ্চলিক বিষয়গুলোর পাশাপাশি বিরল মৃত্তিকা উপাদানের উপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন ও চীনা পক্ষ কি আলোচনা করেছে তা জানার জন্য উদ্গ্রীব টোকিও। এনএইচকে জানতে পেরেছে যে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ফিলিপাইনে ভূমি থেকে জাহাজে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রপ্তানির বিষয়টি বিবেচনা করার জন্য একটি সমীক্ষা শুরু করেছে। বিভিন্ন সূত্র জানাচ্ছে, ম্যানিলা চলতি মাসের শুরুতে টাইপ 88 ক্ষেপণাস্ত্র সংগ্রহের আগ্রহ প্রকাশ করে। তারা আরও জানাচ্ছে যে মন্ত্রণালয় স্থল আত্মরক্ষা বাহিনী বা জিএসডিএফ এর বর্তমান অস্ত্রাগার থেকে এগুলো রপ্তানি করার কথা বিবেচনা করছে। জিএসডিএফ পর্যায়ক্রমে টাইপ 88 ক্ষেপণাস্ত্রের ব্যবহার বন্ধ করে সেগুলোর পরিবর্তে একটি নতুন মডেল ব্যবহারের পরিকল্পনা করছে। টাইপ 88 ক্ষেপণাস্ত্রের পাল্লা 100 কিলোমিটারেরও বেশি। এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত ফিলিপাইনে অনুষ্ঠিত এক মহড়ায় এসডিএফ সদস্যরা ক্ষেপণাস্ত্রটির সরাসরি নিক্ষেপণ অনুশীলন পরিচালনা করে। এতে মার্কিন বাহিনীও অংশ নিয়েছিল। ইউক্রেনের জরুরি কর্তৃপক্ষ জানিয়েছে যে বৃহস্পতিবার পর্যন্ত রাশিয়ার বড় আকারের হামলায় কিইভে 3টি শিশুসহ অন্তত 24 জন নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা শুক্রবার মৃতের হালনাগাদ সংখ্যা ঘোষণা করে। ইউক্রেনের বিমানবাহিনী জানায়, দেশটিতে রুশ হামলায় 675টি ড্রোন এবং 56টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। রাজধানীর দারনেৎস্কি এলাকায় একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস হয়ে যায়। পুলিশ ও উদ্ধারকর্মীদের ধ্বংসাবশেষ সরাতে এবং নিখোঁজ বাসিন্দাদের সন্ধান করতে দেখা গেছে। রাশিয়া জানাচ্ছে, এই ব্যাপক হামলা ছিল প্রতিশোধমূলক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার ঘোষণা করে যে তারা ইউক্রেনীয় বাহিনীকে সমর্থনকারী জ্বালানি ও পরিবহন অবকাঠামো সহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপান সরকার এমন একটি বিল অনুমোদন করেছে যা মূলত পুনর্বিচারের অনুমতি দেওয়া আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে কৌশলীদের আপিল করা নিষিদ্ধ করবে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত ফৌজদারি কার্যবিধির খসড়া সংশোধনী অনুযায়ী কৌশলীরা শুধুমাত্র পর্যাপ্ত কারণ থাকলেই আপিল করতে পারবেন। এই বিল অনুযায়ী কৌশলীদের অবিলম্বে জানাতে হবে যে তারা আপিল করেছেন কিনা এবং যদি করে থাকেন তবে কেন। আপিল দাখিল করা হলে আদালতগুলোর এক বছরের মধ্যে তা গ্রহণ বা প্রত্যাখ্যান করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এই বিলে একটি নতুন ধারা যুক্ত করা হবে যা পুনর্বিচারের অনুরোধের কারণ সম্পর্কিত প্রমাণ প্রকাশের জন্য কৌশলীদের নির্দেশ দেওয়ার ক্ষমতা বিচারকদের দেবে। খসড়া আইনে আরও বলা হয়েছে, বিচারকদের এ বিষয়ে সচেতন থাকতে হবে যে কৌশলীদের প্রকাশ করা সাক্ষ্যের পরিধি যেন অযৌক্তিকভাবে সীমিত না হয়। প্রকাশিত প্রমাণ অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। এর লঙ্ঘনকারীদের এক বছর পর্যন্ত কারাদণ্ড বা 500,000 ইয়েন পর্যন্ত জরিমানা করা হতে পারে, যা প্রায় $3,100 সমান। খসড়াটিতে বলা হয়েছে, সংশোধিত আইনটি কার্যকর হওয়ার পর প্রয়োজন মনে হলে প্রতি 5 বছর অন্তর একবার পর্যালোচনা করা হবে। মূলত বৈদ্যুতিক গাড়ি বা ইভির কৌশল সীমিত করার কারণে হোন্ডা মোটর 2025 অর্থবছরের জন্য ব্যাপক গ্রুপ লোকসানের ঘোষণা দিয়েছে। জাপানি এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জানাচ্ছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এই প্রথম তাদের পুরো বছরের আয় ক্ষতির মুখে পড়েছে। মার্চ মাসে সমাপ্ত বছরে পরিচালনা লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে 414

0: দশমিক বিলিয়ন ইয়েন বা ৬ বিলিয়ন ডলারে। নেট লোকসানের পরিমাণ ছিল ৪২৩.৯ বিলিয়ন ইয়েন। সবচেয়ে বড় ক্ষতির কারণ ছিল হোন্ডার সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির পরিকল্পনা স্থগিত করার সিদ্ধান্ত, যার মধ্যে ছিল ইভি মডেল বাতিল করা এবং উত্তর আমেরিকায় প্রকল্প স্থগিত রাখা। মার্কিন শুল্ক আরোপের পদক্ষেপও কোম্পানিটির মুনাফার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে হোন্ডা জানাচ্ছে, চলতি অর্থবছরে তাদের আয় লাভজনক অবস্থায় ফিরে আসবে বলে তারা আশা করছে। গত অর্থবছরে সুজুকি মোটরের নিট মুনাফা রেকর্ড পরিমাণ বেড়ে ৪৩৯.২ বিলিয়ন ইয়েন বা প্রায় ২.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই বিপুল বৃদ্ধির অন্যতম কারণ ছিল ভারতে জোরালো বিক্রয়। জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার মার্চ মাসে সমাপ্ত অর্থবছরের আর্থিক ফলাফল ঘোষণা করে। কোম্পানিটি জানিয়েছে, রাজস্ব বছরওয়ারি ৮% বেড়ে প্রায় ৬.৩ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৪০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। নিট মুনাফা বেড়েছে ৫.৬%। শুধু সুজুকির প্রধান বাজার ভারতেই নয়, বরং জাপান, পাকিস্তান ও আফ্রিকার দেশগুলোতেও গাড়ির বিক্রি বাড়ায় মুনাফার এই বৃদ্ধি ঘটেছে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কোনিচুয়া শ্রোতা বন্ধু, স্বাগত জানাচ্ছি এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। যথারীতি আপনাদের সঙ্গে রয়েছি আমি তনুশ্রী বিশ্বাস
1: এবং আমি হিরক খান। আসুন বন্ধু, জাপানি ভাষার আরো একটি পাঠ শেখা যাক একসঙ্গে।
0: আজ এই 11তম পাঠে আমরা শিখব আপনার কাঙ্ক্ষিত জিনিসটি আছে কিনা তা দোকানির কাছে জানতে চাওয়ার উপায়।
1: নাট্যাংশের মাধ্যমে উপস্থাপিত জাপানি ভাষার কথোপকথনে আমাদের প্রধান চরিত্র তাম হারুসান হাউস নামের এক যৌথ বাড়িতে বাস করে। একই বাড়ির বাসিন্দা চীনা ফটোগ্রাফার মিয়ার সঙ্গে সে আজ এসেছে টোকিওর জনপ্রিয় পর্যটন এলাকা আসাকুসায়। তারা দুজন সেখানে সেনসোজি মন্দিরের মূল প্রবেশপথ নাকামিসে দৌড়িতে অবস্থিত সুভেনিরের দোকানগুলো ঘুরে দেখছে।
0: এবারে চলুন শুনে নেওয়া যাক একাদশ পাঠের কথোপকথন।
2: কোনো টি শার্টস মিতে নিনজা তে কাইতে আরু আ নিনজা
3: ইরাশাইমাসে
2: সুমিমাসে ওমামোরি ওয়া আরিমাসু কা
3: চোট্টো কোকো নি ওয়া আরিমাসেন নে
2: দামু ওমামোরি ওয়া ওতেরা নি আরু ইয়ো ওতেরা দেসু কা।
0: এবারে এসব কথাবার্তার ব্যাখ্যা বুঝে নেওয়া যাক একে একে।
1: প্রথমে মিয়া তামকে বলে,
2: কোন টি শার্টস মিতে,
0: এই টি শার্টটি দেখুন,
2: নিনজা তে কাইতে আরু,
0: এতে লেখা আছে নিনজা।
1: টি শার্টটি ভালো করে দেখে নিয়ে তাম বলল,
2: নিনজা,
0: বাহ নিনজা।
1: তখন একজন দোকানি তাদের দুজনের উদ্দেশ্যে বললেন,
3: ইরাশাইমাসে,
0: স্বাগতম, বলুন কি সাহায্য করতে পারি।
1: তাম জিজ্ঞেস করল,
2: সুমিমাসে ওমামোরি ওয়া আরিমাসু কা,
0: মাফ করবেন, আপনাদের কাছে সৌভাগ্যের কবচ পাওয়া যাবে।
1: দোকানি উত্তরে বললেন,
3: চোট্টো কোকো নি ওয়া আরিমাসেন নে,
0: দুঃখিত আমাদের কাছে নেই।
1: তখন মিয়া তামকে বলল,
2: তামু ওমামোরি ওয়া ওতেরা নি আরু ইয়ো,
0: তাম সৌভাগ্যের কবচ আপনি বৌদ্ধ মন্দিরে পাবেন।
1: তাম বলল,
2: ওতেরা দেসু কা,
0: ও তাই বৌদ্ধ মন্দিরে।
1: তখন মিয়া প্রস্তাব দিল,
2: ইকিমাসু,
0: আসুন যাওয়া যাক।
1: আচ্ছা দিদি, জাপানে প্রচলিত এসব সৌভাগ্যের কবচ বা মাদুলি আসলে কি জিনিস?
0: জাপানি ভাষায় এগুলোকে বলা হয় ওমামোরি। সাধারণত বৌদ্ধ মন্দির কিংবা শিন্তো মন্দিরের কাছে এগুলো কিনতে পাওয়া যায়। অনেকেই বিশ্বাস করেন যে এসব কবচ বা মাদুলি দুর্ভাগ্য থেকে রক্ষা করে এবং সৌভাগ্য বয়ে আনে। আজকের মূল বাক্য হচ্ছে সৌভাগ্যের কবচ আছে কি।
2: ওমামোরি ওয়া আরিমাসু কা,
0: এবার এই মূল বাক্যটি বিশ্লেষণ করা যাক।
4: ওমামোরি
0: কথাটির অর্থ সৌভাগ্যের কবচ বা মাদুলি। এরপর আছে
4: আরিমাস,
0: এটা হলো
4: আর
0: অর্থাৎ আছে বা রয়েছে ক্রিয়াপদের মাসরূপ। আর বাক্যটিকে প্রশ্নে পরিণত করতে এর শেষে জুড়ে দেওয়া হয়েছে কা পার্টিকেল। এবারে আজকের মনে রাখার পয়েন্ট, কেনাকাটা করার সময় আপনার কাঙ্ক্ষিত জিনিসটি সেই স্টোরে আছে কিনা তা জানতে জিনিসটির নামের পরে বলুন ওয়া এবং এরপর জুড়ে দিন
4: আরিমাস কা।
1: এবার তাহলে শুনে শুনে বলুন,
4: আরিমাসু কা, ওমামোরি ওয়া আরিমাসু কা।
1: ঠিক মতো বলতে পেরেছেন তো বন্ধুরা?
0: এবারে একটি নমুনা কথোপকথন আমরা শুনব যেখানে পর্যটন তথ্য কেন্দ্রে জানতে চাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট একটি জিনিস আছে কিনা।
5: すみません。 地図 は ありますか?
6: はい、 こちらです。
0: আসুন এই নমুনা সংলাপের অর্থগুলো জেনে নেওয়া যাক। পর্যটক জানতে চাইছেন,
5: すみません。 地図 は ありますか?
1: মাফ করবেন, আপনাদের কাছে মানচিত্র পাওয়া যাবে?
4: 地図
0: কথাটির অর্থ হলো মানচিত্র। রিসেপশনিস্ট তখন উত্তরে বললেন,
6: はい、 こちらです。
1: হ্যাঁ, এই নিন।
0: যদি তাদের কাছে না থাকে তাহলে নেই অর্থাৎ
4: আরিমাসেন
0: কথাটি সেই ব্যক্তি হয়তো সরাসরি বলবেন না, বরং অন্যভাবে তিনি বলবেন
4: ちょっと
0: মানে একটু বা খানিকটা অসুবিধে আছে নতুবা হয়তো দুঃখ প্রকাশ করে বলবেন
4: すみません
0: মানে দুঃখিত বা মাফ করবেন
1: বন্ধুরা শুনে শুনে বলুন
4: 地図はありますか? すみません 地図はありますか?
0: এবার একটু সুভিনিরের দোকান থেকে ঘুরে এলে কেমন হয় সেখানে গিয়ে যদি জানতে চান ভাঁজ করা পাখা আছে কিনা তাহলে কি বলবেন জাপানিতে এ ধরনের পাখাকে বলে
4: সেন্সু
0: তাহলে বলার চেষ্টা করুন প্রথমে সুমিমাসেন কথাটি বলতে ভুলবেন না কিন্তু তাহলে শুরু করুন
2: সুমিমাসেন সেন্সু ওয়া আরিমাসুকা すみません センス はありますか?
0: エバレジャナチェシタコルン、タデルカチェニンジャー T シャーツアチェキナ。T シャーツシャブドティルジャパニーウチャロンホロ。
4: T シャツ。
0: アンニンジャーエボン T シャーツエイドティビシェシュポッド、アクションゲジュルテホレジャパニーニオメエデルマジェノーパーティケルジュクトコレボルテハベ。
4: ニンジャーの T シャツ。ニンジャーの T シャツ。
0: তাহলে চালিয়ে যান
5: すみません নিনজা নো টি শার্টস ওয়া আরিমাসুকা すみません নিনজা নো টি শার্টস ওয়া আরিমাসুকা
0: এবারে আজকের বোনাস বাক্য
3: いらっしゃいませ
4: いらっしゃいませ
0: মানে হলো স্বাগতম বলুন কি সাহায্য করতে পারি দোকানপাট বা রেস্তোরাঁর দিকে অগ্রসরমান গ্রাহকদের আকৃষ্ট করতে এবং অভ্যর্থনা জানাতে এই গদবাঁধা কথাটি প্রথমেই বলা হয়ে থাকে তাহলে বন্ধুরা আরও একবার শুনুন আজকের পাঠের কথোপকথন
2: すみませんお守りはありますか
3: ちょっとここにはありませんね
2: ダムお守りはお寺にあるよ
6: お寺ですか
2: 行きましょう
4: ミーヤーのトラベルガイド
1: ボンドラエアショレルエバレルパーボミーヤートラベルガイドএতে আজ আমরা টোকিওর জনপ্রিয় পর্যটন স্থান আসাকুসা এলাকার পরিচিতি তুলে ধরব যে স্থানটিকে ঘিরে আজকের পাঠের সংলাপগুলো উপস্থাপন করা হয়েছে
0: টোকিওর পূর্বাংশে অবস্থিত আসাকুসা এলাকা সবসময় পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে এখানে অবস্থিত বিখ্যাত সেন্সোজি মন্দিরের মূল প্রবেশ পথ শুরু হয়েছে খামিনারি মন নামক সুদৃশ্য গেট বা ফটক দিয়ে দুপাশে সারি সারি দোকান থাকা নাকামিসে দৌড়ি বা নাকামিসে স্ট্রিট এখান থেকে আরম্ভ হয়ে 250 মিটার ভেতরে মন্দিরের মূল হল ভবন পর্যন্ত চলে গেছে
1: তাহলে নিশ্চয়ই অসংখ্য দোকান রয়েছে এই রাস্তায়
0: হ্যাঁ রাস্তার উভয় পাশেই অসংখ্য দোকান আর সুভেনির মিষ্টান্ন সহ বিচিত্র সব জিনিস পাওয়া যায় এসব দোকানে যেমন চাল দিয়ে তৈরি ঝলসানো পিঠে বা সেম্বে এবং রেডবিন নামক শিমের বিচির হালুয়া ভর্তি ছোট পুতুলের আকারের পিঠে যাকে বলে নিনগিও ইয়াকি এছাড়াও আপনি সেখানে পাবেন নানা রকম টি শার্ট ভাঁজ করা হাত পাখা এবং চপস্টিক
1: দিদি আপনার বর্ণনা শুনে মনে হচ্ছে এক্ষুনি আমি সেখানে ছুটে যাই আর মন ভরে কেনাকাটা করি
0: সময় করে অবশ্যই যাবেন হিরকসান নাকামিসে স্ট্রিটের শেষ প্রান্তে আছে সেন্সোজি মন্দিরের মূল হল ভবন বন্ধুরা আপনারাও কখনো টোকিও বেড়াতে এলে এ স্থানটি ঘুরে দেখবেন আশা করি শ্রোতা বন্ধু সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের আজকের আসর কেমন লাগলো জানাবেন কিন্তু
1: আর আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল